0: রেবেকা লালহৈবং রাংখল অরুণকে সাথীয়কে গায়ে এস আধুনিক গীতকে সাথে আজকা রাংখল কার্যক্রম এই পর সমাপ্ত হতা হে ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে
1: তো শুরু করে ইনভেস্টিং কা পার্ট।